0: Radio Agora od 6 zvečer do 6 zjutraj.
1: হঠাৎ যদি আমি থেমে যেতাম, শেষ বিকেলের মতো অসজেতাম, অস